সেদিন তার বক্তব্য এক বছর হয়ে গেছে না আপনার সঙ্গে কবে সাবই ভক্তি সঙ্গীত কার্যক্রম আপ কৃষ্ণা আপ আকাশবাণী পুরুষ কেন্দ্র প্রতি সঙ্গে আসো সমস্যা রচনা গণপত রামী

0: বেশি তুমি সিরিয়াস হতো কি জীবনে মুশকিল আরে তো হিম্মত নয় হার দিলে সকারাত্মক বিচার শ্রেণী দ্বারা কোনো কোন লক্ষ্য প্রাপ্ত করে শিখেছি আজ সমগ্র বিশ্বমা হেলেন কেলেনের জন্ম জয়ন্তী নিমিত্তে সারা কলেজ ও বিবিধ সংস্থা নোবেল স্পর্ধা ভাষা সেমিনার এবং প্রেরণাত্মক কার্যক্রম আয়োজন করা হয়েছে বিদ্যার্থীদের তুমি জীবনমাতে প্রেরণা এনে শিক্ষা আত্মবিশ্বাস এবং মানব সেবা মূল্য উপলব্ধ মতে প্রোৎসাহিত করানো হয়েছে হেলেন কেলেন অবসান 3 জুন 1968 রোজ দিন পরন্তু তোমার বিচার তুমি কারো আজই তো করোনা রোপণ মাঠে প্রিয় শ্রচ্ছে তেমন সাবিত করো যে শারীরিক মর্যাদা কর্তা মনোবল মধু শক্তিশালী হয়েছে তোমার জীবন আপনি শিখেছি কাশ্যপ্ত লাগতে স্বপ্নও করো দৃঢ় সংকল্প যোগ্য মার্গদর্শন আমি সতত মেহনতটি সাকার করে শিখেছি
1: પ્રાસંગિકમાં આજનો વિષય હતો હેલેન કેલેન જયંતી પઠન વિવેલ રાણા સંપાદન અશરફ નથવાણી પ્રસારણ આકાશવાણીના ભુજ કેન્દ્ર પરથી કરવામાં આવ્યું

ভারতের শ্রেণীভুজ সমাচার আশুতোষ অন্তরে বাঁচেছে। নমস্কার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সেশনস নিয়ে মুলাকাতে রওনা হচ্ছে। শ্রী মোদী সেশনস রাষ্ট্রীয় দিবস নিয়ে স্বর্ণ জয়ন্তী সমারোহ আমন্ত্রিত অতিথি হাসে। প্রধানমন্ত্রী শ্রী মোদী আগাম বর্ষ 2015 মা সেশনস মুলাকাত দিয়ে হাতি। কেন্দ্রীয় গৃহ এবং সরকার মন্ত্রী অমিত শাহ আজকে রাজনৈতিক প্রবাসে আসে। বৈদ্য শর্মা শ্রী শাহ রাজ্যের অভিজিৎ পাহিল শুভারম্ভ করাবছে। শ্রী শাহ গান্ধীনগর মহাত্মা মন্দির কাছে দেশ দেশ প্রথম সরকারি ট্যাক্সি সেবা ভারত ট্যাক্সি নো গুজরাট শুভারম্ভ করাবছে। তার বাদ তিনি গান্ধীনগর জেলা কক্ষে বিশ্বাস সমিতির বৈঠক মাপন হাজিরে আসছে। শ্রী শাহ সঙ্গে আহমেদাবাদ মনে সাহিবাগ কাতে সামরিক বৃক্ষারোপণ অভিযান কামগিরি নিয়ে সমীক্ষা করছে। তো রানীপ কাতে সাবরমতী বিধানসভা লোক দরবার মাপন উপস্থিত রয়েছে। গত দিবসে রবিবারে শ্রী শাহ গান্ধীনগর মে পিএম ফ্যামিলি কেয়ার টেকার পাইলট প্রজেক্ট শুভারম্ভ করাছে। বীজ বচত এজ বীজ উৎপাদন মন্ত্র সাথে রাজ্যের সরকারি কচেরিওমা বীজ বচত অভিযান প্রারম্ভ হয়েছে। যে অনুসন্ধানে রাজ্য সরকারের এক

একবার শিকার তাহার করেছে যে অনুসার অফিস সময় পড়া বাদ সপ্তাহে অন্তে অথবা যা রোজা না দুঃসম তেমন লাইট পাখা এসি এবং কম্পিউটার ফ্রিজার বন্ধ রাখা না রয়েছে তেমন সরকারি কার্যালয়ের এয়ার কন্ডিশনিং ডিফল্ট টেম্পারেচার সেটিং ফ্রিজার 24 ডিগ্রি সেলসিয়াস রাখা এবং কাছারির সময় বাদ হোটেল কুলার বন্ধ করা এবং সবার 9:25 চালু করার পর সূচনা পাইছে তেমন সরকারি ইমারতের আধুনিক এলইডি লাইট লাগানো আছে তেমন বিভাগে আগামী 45 দিবস প্রথম অফিস এনার্জি এফিসিয়েন্সি অ্যাকশন প্ল্যান তৈরি করে গুজরাট ঊর্জা বিকাশ এজেন্সি সুপারত করানো রয়েছে যে কচেরিও আ বিয়ান উৎকৃষ্ট প্রদর্শন করছে তেমনি প্রোৎসাহিত করে সম্মানিত করাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীবারে আকাশবাণী পর মন কি বাত কার্যক্রমে দেশ এবং দেশের লোকসংখ্যা প্রধান বিচার রাজু করছে মাসিক রেডিও কার্যক্রমে 135 মিনিট আড়ি হাসে কার্যক্রম আকাশবাণী এবং দূরদর্শন এয়ার নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ্লিকেশন পর প্রচারিত করানো আসে এয়ার নিউজ ডিডি নিউজ পিএমও ও নয়তি এবং প্রসারণ মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেল পর তেমন জীবন্ত প্রসারণ করানো আসে হিন্দি প্রসারণ বিষয়ে আকাশবাণী আ কার্যক্রমে প্রাদেশিক ভাষা প্রসারিত করছে আগামী 7 দিবস রাজ্যে হরবাতে নতুন বর্ষা দিনে আগাইছে যদি আগামী 7 দিবস সুদে বড় বর্ষা দিনে এই শক্যতা নথি বর্ষা দিন এখন মুখ্যত্বে উত্তর গুজরাট দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র জেলা জোয়ান মারছে আগামী বিজেপি 7 দিবস পরিমাণ দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র অমরেলি এবং ভাবনগর বর্ষা দিনে শক্যতা হওয়ার হাওয়ামান বিভাগ বৈজ্ঞানিক প্রদীপ শর্মা জানানো কচ্ছ জেলায় মোটামুটি অবস্থানে বড় উপকরণের ব্যাপারে বার্তা আছে গতকালে বা পূর্বাদ পূর্ব কচ্ছনা ওয়াগড় তেমন পশ্চিম কচ্ছনা লাখপট অবস্থানে বাতাবরণ পাল্টা আগত এবং বাইরে পবন সাথে মেঘরা যায় মেয়ের বর্ষা বিঘাতে আজ আপনাকে উচ্চারগড় অবস্থানে জলপ্রাণ স্থিতি সর্জা হতে এবং লোকনে গরমে আংশিক রাহত মারি হতে গতকালে 24 জুন এটা কে মাদক দ্রব্য দুরুপয়োগ এবং গেরকাদেশের তস্করী বিরোধী আন্তঃরাষ্ট্রীয় দিবস নিমিত্তে রোপণ নশীলা পদার্থ প্রতি জাগ্রতি লাভের মতে পশ্চিম কচ্ছ ভুজ জেলা পুলিশ দ্বারা এক ওয়াকাথন আয়োজন করা হয় শহরের জুবলি গ্রাম পথে আয়োজিত আ কার্যক্রমে ভুজ সমবায় মন্দির সন্তে আশীর্বচন পাঠানো হত আজাতে ভুজ মত স্তরীয় ধারা সভ্য কেশুভাই পটেল এবং ভুজ নগরপালিকা প্রমুখ শীতলভাই শর্মা প্রচার বাদ উপক্রমে প্রস্থান করানো আগত নমস্কার।

আকাশবাণী পুজ প্রস্তুচ্ছে রূপা সমাচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে সেশলস্ত মুলাকাতে সেশলস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা সময় জয়ন্তী সমারোহ অতিথি বিশেষ তারিখে উপস্থিত রয়েছে। কেন্দ্রীয় সহকার মন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরের মহাত্মা মন্দির খাতে ভারতের প্রথম সহকারী আধারিত ট্যাক্সি সেবা ভারত ট্যাক্সি নৌ প্রারম্ভ করছে। শ্রী শাহ আজ কেটলিক প্রারম্ভ প্রারম্ভ করছে এবং সমীক্ষা বৈঠকগুলি অধ্যক্ষতা পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকালে আকাশবাণী মন কি বাত কার্যক্রমে দেশ ও বিদেশ তারকা সমক্ষ প্রথম বিচারে রুজু করছে। আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল লেবানন মধ্যে শান্তি করারের রূপরেখা জাহির করে ঊর্জা বিভাগের সচিব অজিত কুমার মেহদে পূর্বোত্তম খাতে কপার ক্লোরিন থার্মোকেমিক্যাল চক্রের আধারিত বিশ্বের প্রথম হাইড্রোজেন উৎপাদন সুবিধা উদ্ঘাটন করেন। জম্মু ও কাশ্মীর সুরক্ষা দলের 3 জুলাই থেকে শুরু হতে অমরনাথ যাত্রা পহা জম্মু জেলা ব্যাপক সুরক্ষা ও তপাস অভিযান হাত ধরে। অহমদাবাদ নমস্তে সার্কেল পাশে 8 কোটি রূপয়ের মাদক পদার্থ পকড়ায়। ক্রীড়া খাতে ভাইব্রেন্ট গুজরাত রিজিওনাল কনফারেন্স অন্তর্গত জেলা কক্ষায় কার্যক্রম আয়োজন করা হবে। হবামান বিভাগে আগামী 7 দিবস দরমিয়ান সৌরাষ্ট্র ও কচ্ছ সহিত রাজ্যের কেটলাক বিস্তারমাં ছোট সময়ও হলুদ মধ্যম বর্ষা হওয়ার সম্ভাবনা ব্যক্ত করে। অহমদাবাদ চালু রয়েছে পৌরসভা ভলিবল স্পর্ধা নিয়ে সেমিফাইনালমাં আজ ভারত ও ইন্দোনেশিয়া হচ্ছে মোকাবল। ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ মা 34 রানে পরাস্ত করে 2 ম্যাচ নিয়ে শ্রীলঙ্কা 1-0 সরসাই মেলবে। গুজরাট আতঙ্কবাদ বিরোধী স্কোর্ট এডিএসএ অহমদাবাদমাં 8 কোটি রূপয়ের ব্যাট জব্দ করে। প্রবচন মুখ্য সমাচার সঙ্গে 5:10। આજે સંતવાણી કાર્યક્રમ અંતર્ગત સાંભળીએ નારાયણ સ્વામીને કંઠે ભજન।